0: মুছে না।
1: কিশোর কুমার দেগি গীতামা তাবিরে হজে মুকুল তামজারি আসা বসলে আমাদি মোহাম্মদ রফি দেগি গীতামা